ehin kamun de sajida demedu in nawairu kiriti rasula sallallahu alaihi wasallam emme ginan vidalu efawa kama waridu efawani rabbighfirli manai haddawa bodukure viraskalako miyalaage faafa fussawan dev mifadainne mi dua ikalege faanu takraru ko vidalu e hama ifadain de sajida demedu inna waguteki faafa fussawa devumge iturang Allah tabaraka wa ta'ala ge hadratun rahmata afiyata rizqa hidayata duniya akhiratu ge baajiveri kamangedi dua kurumuge makaneke ibn abbas radiyallahu anhuma garihun riwaifave hama kashawarun kirti nabiyya sallallahu alaihi wasallam de sajidaga mifadain vidalwe allahumma ighfirli warhamni wahdini wa'afini wahdini warzuqni wajburni warfa'ni manai haddawa bodukure viraskalako miyalaage faafa hussawan dev adi miyalaaya rahmel lavwan dev adi miyalaayan hidayatu dakkawan dev adi furiha masihhatu devwan dev adi miyalaayan hidayatu dakkawan dev adi miyalaaya rizqu devwan dev adi miyalaayan heo goittam meduveri kod devwan dev adi miyalaage daraja mativeri kod devwan dev mi hekkamaki duniyavi hayatuga insana emme beenumwa hekkam faafa fussawa rahmel lavwa hidayatu dakkawa furihama sihhate devwa rizqu devwa unikankam furihama kod devwa daraja mativeri kod devwumaki Allah tabaraka wa ta'ala ge hadratun ekalange ala beenum vakankan ehin kamun ekalange tibage faafa fussawa rahmel lavwa hidayatu dakkawa furihama sihhate devwa rizqu devwa daraja mativeri kurawwa duniya akhiratuge baajveri kan devwa fihe mi tiba ekalange hadratuga inna mativeri ishinumeke ای کیرت نبی صلی الله علیه و سلم گه سنت اقتدا و مگه گتون نه ادی اکلیگ فانو گه اریهم وارد و فاوا دعا تکن دعا کرون اده ویگن به کیرت نبی صلی الله علیه و سلم ده سجد دمدوگا این نوا گتا بهه گتون انس رضی الله عنه گه اریهم روا فاوه و یقعد بین السجدتین حتی نقول قد اوهم মানে আহরমেন একালে গে ফানু দে সাজিদা দেমেদু ইননেভি কাং হান্দুমা ফুলো নেতিজ্জে হি কো ফুমা দান দেন দে সাজিদা দেমেদু ইননাওয়ে মানে কি গিনা ইরু হাম হিমেন কামা একো ইননাওয়ে এই সাহাবিন কিরিস নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে সাজিদা দেমেদু ইননেভি কাং হান্দুমা ফুলো নেতিজ্জে হি ফুলু কুরাওয়া ফুমা দান দেনে কিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাং হান্দুমা ফুলো নেসেনিয়েন নুনে নামাবেস এ রুকুনুগে মাতিবেরি কামুং নামাবেস এ রুকুনুগে মাতিবেরি কামুং একালেগে ফানু দুআ দেন নেবুমুগা এ আগু বড় ওয়াগুতুগে বেনুং হিপ্পে উমট্টাকা গিনা ওয়াগুতু হেদ কোরাবানি এ ফাহু দেওয়ান ফাহারা তাকবীরু কিয়া নামাদুগে দেওয়ান রাকওয়াত তেদুয়ে আদি ফুরতম রাকওয়াতুগা আমল কুরি গোতা দেওয়ান রাকওয়াতুগা আমল কুরে এ ফাহু আত তাহিয়াতান ইশিনানি এ تحياتي محلكي ما كرما ماتيوري كرمغي محلكي التحيات غانا ما ذكراميها كياني التحيات لله والصلوات والطيبات مفدين ميغا همينني ما الله ماتيوري كرما ما كرمه التحيات غي جمعكي تحياي مانيكي ماتيوري كامه نما ذكراميها تحياتي زريعين اكالانغي ماتيوري كوري পুরিহ তকবীর তসবীহ রুকুয় সজদাইন ওতি একলাঙ্গে আসে।

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহ গে ইসমুফলুম ফাশা গনমি
1: আলহাকুমুত তাকাসুর
0: মুদলাই দরিন গিনাকম একাকো আনেকাক ফখর ওয়েরিবে উলুম তিয়াবা মিহুম আল্লাহ গে মতিন হন্দমনেতা মাসগুল কুফি
1: হাত্তা জুরতুমুল মাকাবির
0: তিয়াবা মিহুম কাবর তক জিয়ারা কুফু মদান দেনে ইবাহী মরওয়জ্জো মদান দেনে
1: কাল্লা সাউফা তাআলামুন
0: হামা হিলা এহেন নাকুন ওয়ানে

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ার রাঙ্গালু ওহেতা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বালা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: ইমামে সালেহ আমল থাকো আদি একাকো অনেকাক হক ওয়াসিয়্যক আদি একাকো অনেকাক খিতরুম ওয়াসিয়্যক লুনমি হুম মেনুই
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নোমাদি হে একে মেগাহার্টজ
2: আলিনোর

0: ধীরেহি এফএম, ধীরেহি নায়ক।
1: নদী একে মেঘাহাট ধীরেহি এফএম আবদুয়েস এম মেঘাতক।
2: কমে লই পাকি তাফাতে হুসাসে, কমে হুসাসে গি ফাতুকা এতং হাস কুলতকে ফরুইফাভি।
3: লই পা উফালা হায়াতুগে উজালা কং,
2: ইকানে বেরিকমা ওয়াকিফ মুকে ফুং আসার।
3: হিতুগে এমমে ফুমমেনো দুলুম বনেতে নেগে এতং ইহুসাসে,
4: কড়াই হুদুম,
3: কড়াই হুদুম।
5: কমে ইনসানগে হায়াতুগে তারিহুগে তেরেগা সাফুকো কড়া হুদুম লিয়েফাওয়া সোফাতাকে ভে। এই ইমতিহানুতাকা কেত্তেরিকামা উম্মেদুগে আন্দিরিকামা আলিকান সাফুকো ফেন্নাং হুন্না হাগিগি ওয়াহাকাতাকে। ইনাশকে দিরুলুমুগা বারাহারুগে দিগু ইন্তিজারা তাহামল কুরি হিদ্দতিকামা এমে ফাহুন কেত্তেরিকামগে মেওয়া ফণিবেগেন দিয়া নাসিবুগে ওয়াহাকিয়া কিওয়েস হায়াতুগে কড়া হুদুম লিয়েফাওয়া ইব্রেত্তেরি ওয়াহাকে। কড়াই হুদুম মি প্রোগ্রামগা মি হফতাগা মি হিমনালানি ইনাশকে ওয়াহাকা।
6: ফাহানায় বদেবুমায়কু বডি ফলাগিন দিয়া কারুপুডুং আডে পেরু নুবিনামবিস হুরিহা ইহুসাস্তকে পান্ডুমবি লোলুং করুণাগে কোরে ফাতালি নেঙ্গে তুরুতুরে কোণুমতিন দুয়েকে মিনিমুনি হাদ বড়ু নিম্মুমেকে হিতংগেরি ইয়াসিরুগে নুরুহুমুগা এনায় দেবে মিউলনি হাদ বড়ু লন্ডিকে হিপ্পুনেলি। নোনে মি লন্ডকন্নু আনে মি হাম আহার মিন্নটকা আহারে নিম্মি নিম্মুমে ইয়াসিরটকা আহারি ওয়াকুরুবাণে ইয়াসিরটকা আহান্ন নুকুরেবেনি কমিং ওভিকে নু আনে নুফুরলেনে গালেং ওভিকে নু আনে ইয়াসিরকি আহারিংগে দুনিয়ে আহারিংগে হি মি হিতুগা জাহা বিন্দু এ বিন্দুগে আসলো আহারিন দুনিয়ে গালেভি এনায়টকায়ে আবদুয়েস পুনেবেনি এন দেখিবেবে ইমে মিনে লোভিগে সবাবু।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুংকুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাককো বুনানি কি হিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালু বেহেতা ফেন্নিগু মে বুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে ফেমুং গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
2: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহে বহুগ সুয়ালো আন্না কোঙ্গেনো কোন্ননি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়ানি